আরে বলে তিতর মোর জি, গেরি গেরি ঝাড়ি আরে বলে তিতর মোর, তিন আয়া যাত্রি রে চোথড়ো রে চোর জি, তিন আয়া যাত্রি রে চোথড়ো রে চোর জি। হে রাম সাপির থারি, হে রাম সাপির থারি, ফেরি মেজোত জগাওয়া মনরা রাচিত ফল পাওয়া, হে রুনে চে।